0: gezongen door Sonu Nigam, heeft u gehoord in het programma Gitong Kelleher het liedje Shirt. Het kwam uit de film Milan Talkies. En uit de film Hamraas komt gezongen door Udit Narayan in het programma Gitong Kelleher via Radio SBS. Toen is Zindagi me aake Zindagi bedoelde.
1: तुमसा कोई दूसरा इस समीप हुआ तो रब से शिकायत होगी, तुम्हारी तरफ रुख किसी गैर का हुआ तो कयामत से पहले कयामत होगी।

जाने क्यों तन्हा हो गए इस गजोंग डोर सोनू निगम एंड क्वाम आउट द फिल्म ब्रह्म। Het volgende liedje in het programma Gitoon Kelleher is gezongen door Kunal Ganjavana en Sunil Chauhan. Hij komt uit de film Bhagam Bhagan en is Tere Winder Eno Desire.